0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চক স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন আর হাজার আটন রিও কলপই
2: ngayo sngo bahakan ye kindan kibanwan shi yeng jonga nganle kum no
0: kabaso chu ai ka jingtip badai ha ka enumeration phase na do ka lai photari ujaliu hado ka arpo khan lai tarik unai tung ar hajar arpo hun riu
2: tingan le kum no latanga dan ka jingkli
0: lei lei phila ban phun she ibut level officer BLO but yo ek jingtip kibaron kam baro
2: ti kum no pat ngan yo yo number BLO
0: phun ha u iwe kandai san not bat pan jingerap pan yo kren bat iblo lane download bat play ya ka eci net app la dadon kam jing batai jing panchai ne jingerap ka dei tang ka bashu fon
2: kata te ke suphi
0: hoi ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren bat iblo
2: ken mau ka jing tip badai men ta ka yarap ban pen ti kana ya ke record ba biang la shai la dadon kam jingerap শুফোন ইবিএলও পাতিও জুবাব কি জিংকলি
0: কা ইনিউমারেশন ফেস লাইফোথরিক উজলিও হাডো কা আরবখন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপোন রিও
3: ইয়াত্রাইলাং ইয়াশিমতা বাদিও জিংকন্থো লাওনলাম শফিদ চিফ ইলেক্টরাল অফিসার মেঘালয়

0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চংক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
2: ngayos ngau bahakani kindan kibanwan shi yengjonga nganle kumno
0: kabaso chu aya ka jingtip badai ha ka enumeration phase nado ka lai photari ujaliu hado ka arpo khandai tari unai tung ar hajar arpo hunriu
2: tinganle kumno latangadan ka jingkli
0: umlei lei phila ban phone she ibut level officer blo bad yo ek jingtip kibaron kam baro
2: ti kumno pan ngan yo yo number iblo
0: phone ha u iwe khandai san not bat pan jingerap pan yo kren bat iblo lane download bat play ya ka eci net app la dadon kam jing batai jing pen chai ne jingerap kadai tang ka ba shu phone
2: katate ke

0: কখুবর বভা কবন্তা কবলাই চং স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আট হন রিও কলাপয়
1: ngayo sngo ba ka ne kindan ki banwan shi yeng jonga ngan le kum no
0: ka baso chu ai ka jing tip badai ha ka enumeration phase na do ka lai pho tarik u jeliu ha do ka arpo khan lai tarik u nai tung ar hajar arpo hun riu
1: ti ngan le kum no la tang adan ka jing kli
0: lei lei phila ban phun she i boot level officer BLO but yo ek jing tip ki baron kam baro
1: ti kum no pan ngan yo yo number i BLO
0: phun ha u i wake and die san not but pan jingerap pan yo kren